ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল, জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে। সেটা শুনে ঈশ্বরচন্দ্র অবাক হয়ে বলেছিলেন যে সে কি, আমি তো ওর কোনো উপকার করিনি। কেন বলেছিলেন? তার কারণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অনেক মানুষের উপকার করে গিয়েছেন যারা কিনা উপকৃত হওয়ার পরেও তার নামেই বদনাম করে বেরিয়েছেন, এবং এই ব্যাপারটায় তিনি রীতিমতন অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তথাপি কিন্তু তিনি কারো উপকারের থেকে কখনো পিছিয়ে আসেননি। এরকমই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকমই ছিলেন আমাদের দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি দয়ার সাগরকে নিয়ে কিছু কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জীবনের একদম শেষ দিকে কলকাতার শহর সুখ ছেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যান সাঁওতালডিহি। সেখানে তৎকালীন সাঁওতালদের সঙ্গেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রীতিমতন তাদের ট্রিটমেন্ট করতেন। আমরা অনেকেই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারতেন এবং সেখানকার মানুষজনদের ছোটোখাটো রোগ থেকে আরম্ভ করে কিছু জটিল রোগ পর্যন্ত তিনি সারিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে কখনও কোনো রকম অর্থ দাবিও করেননি। দাবি করবেনই বা কী করে, তিনি তো দয়ার সাগর। তো রেডিও বাংলারে .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল দয়ার সাগরকে নিয়ে। তার জীবনে এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, যা কত দিক থেকে মানুষের সাহায্য করেছে সেটাও হয়তো গুণে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে কিছু কর্মকাণ্ডের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কেমন লাগলো এই সমস্ত কথা জেনে জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনু

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়া রাতে আমি হাজির হয়েছি এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান আর অনেক ভালো ভালো কথা। তাই বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাবো আর শুনবো রেডিও বাংলানি.com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আজকে ঘুরতে যাব কথা দিয়েছিলাম এবং কোথায় ঘুরতে যাব একদম ওপার বাংলায়। ওপার বাংলায় ঘুরতে যাওয়ার কথা বললেই সবার ফার্স্টে কিন্তু কক্সবাজার এই নামটা আসে, আর এই নামটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর হবে। বলা যায় যে লংগেস্ট বিচ, মানে আপনি হেঁটে কমপ্লিট করতেই পারবেন না এই বিচটা, এতটাই বড়। এবং তার সাথে সাথে একদম নীল জলের সীমানা দেখা যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে জেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ

0: করুন www.gharajaparadesi.labdesi.in.
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এই অক্টোবর লন্ডনে হবে ভাবনা উদ্ভাবন আর সহযোগিতার মিলনস্থল পিণ্ডি সেতু GCF এর ফ্ল্যাগশিপ দুদিনের থট লিডারশিপ সামিট। একসাথে আনছে নীতি নির্ধারক, উদ্যোক্তা, সৃজনশীল শিল্পী আর পরিবর্তন সাধকদের ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে। যোগ দিন 11 অক্টোবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, যেখানে আমরা উদযাপন করব সাংস্কৃতিক কূটনীতি, সম্মানজনীয় দূরদর্শী নেতাদের এবং গড়ে তুলব এক অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব। পিণ্ডি সেতু 2025, যেখানে ভাবনার সংযোগ এবং সম্ভাবনার শুরু। বিস্তারিত জানতে ভিজিট করুন indiesetu.org।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে ওপার বাংলার কক্স বাজার নিয়ে কথা বলছি। আর এই যে কক্স বাজার মানে সমুদ্র সৈকত, যাদের বিচ পছন্দ, যারা মনে করেন যে বিচে বসে একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলোকে গোনার চেষ্টা করব, সেভাবে সময় কাটাতে চাইবো, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কক্স বাজারে যেতে হবে। আর সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে, মানে কী কী দেখতে পাবেন, ওই যে বললাম বিচ এতটাই বড়, এতটাই সুন্দর, সেখানেই আপনার অনেকটা টাইম কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আশেপাশেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে ঘুরতে যেতে পারেন। সেটা নিয়ে ফিরছি আজকের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি এবং কক্সবাজার নিয়ে কথা বলছি, সমুদ্র সৈকত নিয়ে কথা বলছি। যারা সমুদ্র সৈকতে বিচে নিজের মতো টাইম কাটিয়েও মনে হচ্ছে যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হয়, তাহলে কিন্তু আপনাদের সামনেই, মানে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনেই কিন্তু রয়েছে হিমছড়ি এবং ইনানি বিচ। সেখানে আপনি কিন্তু চাইলে ঘুরে যেতে পারবেন, এছাড়াও লোকাল জিপে করেও কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু অসাধারণ অসাধারণ সি ফুড পাবেন। ওপার বাংলা মানে কিন্তু বেশ ভালো মাছের একটা কি বলবো স্বাদ পাওয়া যায় বা মাছ খুব ভালো পাওয়া যায়। এবং সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এত অসাধারণ সি ফুড পাওয়া যায়, উহু আর বললাম না। আজকে কক্সবাজার নিয়ে কথা হচ্ছে radiobanglani.com-এ এবং অনেক কিছু বলার আছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন radiobanglani.com মন যখন নিরুদ্দেশ।

কোথাও ঘুরতে গেলে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি না? হ্যাঁ, সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে কিন্তু আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর সেটা যদি কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে উঠতেই হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে বসে সেখান থেকে সূর্যোদয়টা যদি দেখেন, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। radiobanglarei.com এ আজকে সমুদ্র সৈকতের প্রথম তালিকায় কক্সবাজার রয়েছে, এবং কক্সবাজার নিয়ে কথা বলছি ওপার বাংলার ঘুরতে যাওয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, এবং তার সাথে সাথে ভীষণই আকর্ষণীয়। আর আমার মনে হয় যখনই হয় না যে ভীষণ স্ট্রেস বা খুব অগোছলে হয়ে আসছে মনটা, তখন আমার মনে হয় বিচ ইজ দ্য বেস্ট প্লেস আপনার মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য। radiobanglarei.com এ এই আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। www.radiobanglarei.com। ভালো থাকবেন।

বিদ্যাসাগরের মাতৃভক্তি গল্প অনেকটা কিংবদন্তির মতো। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তাঁর মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন। তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ করতেন। গ্রামের দাতব্য চিকিৎসালয় বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছানুসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এবার আসি সেই গল্পটা। অনেকেই আমরা জানি মায়ের কাছ থেকে ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাবার জন্য। এংরেজ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন, মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে। পরে ছুটি পেলে রাতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে উন্মত্ত দমোদর নদী, আবহাওয়া খারাপ থাকায় নদী পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া গেল না। তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছলেন। এমনই ছিল তার মাতৃভক্তি। মাতৃভক্তি ছিল তার চরিত্রে অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে জননী ভগবতী দেবীর বিশেষ প্রেরণা ছিল। বীরসিংহ গ্রামের তিনি মায়ের নির্দেশে বিদ্যালয়, অবৈতনিক ছাত্রাবাস ইত্যাদি গড়েছিলেন। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আমরা ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবারও একটু বলি অজানা তথ্য, যেটা তো অনেকেই জানেন না, যে ঈশ্বরচন্দ্রের প্রচণ্ড পরীক্ষা বিধি ছিল এবং এই পরীক্ষার কথা শুনলেই তিনি না বাড়ি থেকে পালিয়ে যেতেন। আরেকটা যেমন খুব জানা যায় যে 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বিশেষ কোনো কারণে বিয়েটা হয়নি। এই জন্য গ্রাম ছেড়ে চলে আসেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু নিজের গ্রামে আর কিন্তু যাননি। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, আর বিদ্যাসাগরের কথা যতই বলি না কেন শেষ হবার নয়, চলতেই থাকবে, কারণ এরকম কিছু মহাপুরুষের থেকে জানা, তাদের জীবনের যে লড়াই সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে এরকম কিছু মহাপুরুষের থেকে জানা তাদের জীবনের যে লড়াই সেখান থেকে আমরা

তো ফিরে এলাম আবারও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা। সোম থেকে শুক্র যেভাবে আমাদের আড্ডা জমে ওঠে, আজও ঠিক সেইভাবে একটু অন্যরকমভাবে এগিয়ে চলছে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনছি। এবার একটু অজানা কিছু বিদ্যাসাগর সম্পর্কে শুনব। তো মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলির দুটি সনেট ঈশ্বরচন্দ্রকে নিয়ে লেখা, যেটি লিখেছিলেন 1866 সালে, যদিও প্রথমটিতে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে কিছুটা রাগঢাক ছিল, কিন্তু পরেরটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা শিরোনামে প্রকট হয়ে উঠেছিল। হয়তো এই ব্যাপারটাও আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিদ্যাসাগরের বাবা তাকে গোসলের কথা বললে দুই তিন দিন পুকুরের কাছে ঘেঁষতেন না, আবার যেদিন গোসল করতে নিষেধ করতেন সেদিন কিন্তু দুই তিন ঘন্টার আগে পুকুর থেকে উঠতেন না। আমরা আরও অনেক কিছু জানবো, তাই সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটি গানের পর। শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবার একটু ফিরে যাই তার কথায়। 1820 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়। তো আজকের যেটা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল, কিন্তু তখন তার ছিল যে জায়গাটা সেটার নাম ছিল হুগলি জেলায়। তো পরে বিখ্যাত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা শুধু বিদ্যাসাগর নামে। তো রবীন্দ্রনাথ তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করতেছিলেন সেখানে হঠাৎ 2-1 জন মানুষ করিয়া বসেন কেন, তাহা বলা কঠিন। রবীন্দ্রনাথের মতে বাঙালির মধ্যে যে 2-1 জন মানুষ ছিলেন তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসে রামকৃষ্ণ বললেন, এতদিন ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। সঙ্গে থাকুন, আমরা আরও তার সম্বন্ধে কিছু জানব, কিন্তু এখন সময় হয়ে গেছে আবারও কয়েকটা গান শুনে নেবার। ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এগিয়ে নিয়ে চলব। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে আসেন রামকৃষ্ণ দেব, তখন বলেছিলেন যে একদিন ডুবাই ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। তো ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরও একটা কথা বলেছিলেন যে সাগরে যখন এসেছেন তখন লোনা জল খেয়ে যান খানিক। লোনা জল কেন? তুমি কি অবিদ্যাসাগর? তুমি যে বিদ্যার সাগর। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর কিংবা দয়ার সাগরই কিন্তু ছিলেন না, তিনি ছিলেন কর্মের সাগর। হ্যাঁ, কারণ 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। আর সে সময় অনুসন্ধান নামের এক খবরের কাগজ তার মৃত্যু সংবাদ দিয়ে লেখে, বাঙালির শিক্ষাগুরু, বাংলা ভাষার জন্মদাতা, কত অনাথ আতুরের সহায় সম্বল জগৎকে কাঁদিয়ে বাংলাকে শোকে ডুবিয়ে অনন্ত ধামে চলে গেলেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ। মন যখন

0: আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। সত্যি চারিদিকটায় পুজোর গন্ধে যেন মম করছে। দেখতে দেখতে পুজো চলেই এলো। এই গানটা শুনে না ছোট্টবেলার পুজোর কথা মনে পড়ে যায়। মানে এই গানটায় অনেকবার পারফর্ম করেছিলাম। মানে এই গানটা ভীষণ ভীষণ স্পেশাল। মানে গান তো স্মৃতিচারণের ক্ষেত্রে ভীষণ স্পেশাল হয়। মানে ছোটোবেলাটা পুরো চোখের সামনে ফুটে উঠলো। আর পুজোর ছুটি মানে এক মাসের লম্বা বিরতি। মানে সত্যি কী মজারই ছিল না সেসব দিন। এখন ভাবলে ভীষণ মানে অদ্ভুত ভালো লাগে যে এক মাস লম্বা ছুটি একটা, মানে সত্যি। এখন পুজোর ছুটি বলতে ওই আর কি, মানে জাস্ট পুজোর কয়েকটা দিন, আর আলাদা করে সেই এক মাসের লম্বা ছুটিটা পাওয়া যায় না। অতএব সময় বলছে বড় হয়ে গেছি। আপনার পুজোর প্ল্যান কী, মানে পুজোর ছুটিতে আপনার প্ল্যান কী, সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ। মন আজ সত্যি নিরুদ্দেশের পথে, কারণ আমরা হারিয়ে গেছি ছোটবেলার পুজোর ছুটির দিনগুলোতে। সত্যি ছোটবেলার পুজোর দিনগুলো কি ভারী মজার ছিল না, সেগুলো ভাবলে আজও মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। কিন্তু একটা সময়ের পর মানে সেটা ভাবতে ভাবতে দুঃখও হয়, কারণ এখন আর সেই লম্বা টানা এক মাসের ছুটিটা পাই না। আমার মনে আছে যেদিন স্কুল ছুটি পড়তো, মানে পুজোর ছুটি পড়ার যে লাস্ট দিন, সেদিন নানা রকম অনুষ্ঠান হতো স্কুলে, এবং স্কুলে আমরা পুজোর যে কোনো একটা নতুন জামা পরে যেতাম, আর বন্ধুদের সঙ্গে করগুনে আমরা বলতাম তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো, করগুনে বলতাম। মানে কি ভারী একটা অদ্ভুত মজা হতো সেই সময়টা, সত্যি। মানে আমি জানি আপনারও নিশ্চয়ই এরকম পুজোর ছোটোবেলার যে পুজোর ছুটির মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে এবং আমাকে জানাতে ইচ্ছে করছে। জানিয়ে দিন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44 7503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ছোট্টবেলার পুজোর ছুটির গপ্প নিয়ে। যেহেতু আমার বাড়িতে পুজো হয়, ছোটোবেলায় যখন দেখতাম বাড়িতে প্যান্ডেল করার জন্য বাঁশ ফেলছে, মানে বাঁশ আসছে, তখন থেকেই মোটামুটি আমার পুজোর ছুটি শুরু হয়ে যেত। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে এখন যদিও সারা বছরই বাঁশ খাই, যাই হোক, মানে জোকস অ্যাপার্ট, তখন পঞ্চমী অবধি পড়তে যেতে হতো। মানে তখনকার টিচাররা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো কি জ্বালাতন লাগতো। মানে বাড়িতে পুজো, ঠাকুর চলে এসেছে, প্যান্ডেল অলমোস্ট শেষ, মানে আমাদের যিনি প্যান্ডেল করতেন, মানে ঠাকুর চলে আসার পরও প্যান্ডেলের কাজ চলতো, মানে আমাদের ঠাকুরটা একটু আগেই আনা হতো, এবং বাড়িতে গেস্ট আসা শুরু করে দিয়েছে, তখন কি পড়তে যেতে মন চায়? মানে এটা কোনোভাবে সম্ভব নয়, ছোটোবেলায় তো আরোই নয়। এরকম প্রচুর মজার গপ্প আছে, তার মধ্যে কয়েকটা শেয়ার করবো, ফিরছি, মানে সেটা নিয়ে ফিরছি আর কি। ততক্ষণ গান শুনতে থাকুন, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, এবার তবে মজার গপ্পটা শুরু করা যাক। তখন ক্লাস ইলেভেন, বেশ বড় হয়েছি তখন একটা ভাব। পুজোর ছুটির দিন সংখ্যাও আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার মনে আছে কোচিং ক্লাসে আমার তিনটে সাবজেক্টের পরীক্ষা ছিল, আর আমি ফোন সাইলেন্ট করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু পুজোর সময় স্যারেরা দুপুর বিকেল করে যতটা তাড়াতাড়ি সম্ভব টিউশন শেষ করে দিয়ে, এবং ঘুম থেকে উঠে যথারীতি ঠাকুর আনতে চলে গেছি এবং ঠাকুরকে আস্তে আস্তে প্রে করছিলাম যেন কোনো কেস না খাই। মানে আপনি বুঝতে পারছেন কতটা রিস্ক, মানে পুজোর আগে, ফাইনাল পরীক্ষার আগে আমাদের স্যারেরা একটা এক্সাম নিতেন পুজোর আগে, তো সেই পরীক্ষাটা না দিয়ে আমি দিব্যি একদম পুজোর আনন্দে মেতে গেছিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস টু গড যে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই সময়। মানে যেহেতু পুজোর ছুটির অনেকটা দিন কেটে গেছিলো, স্যারেরাও ভুলে যায়নি, কারণ সবাই পরীক্ষা দিতে এসেছিলো, আমি আসিনি, মনে রেখেছিল, কিন্তু এতটা দিন যেহেতু মাঝখানে অতিবাহিত হয়ে গেছিলো সেই জন্য ঝাড়ের তীব্রতাটা অনেকটা কমে গেছিলো। হ্যাঁ, মানে এরকম দুষ্টু আমি ছিলাম, মানে আমার দুষ্টুর নমুনা আপনি আগেও পেয়েছেন, সো এটা নতুন কিছু নয়, আমি এরকমই দুষ্টুমি করতাম। আপনিও নিশ্চয়ই অনেক কিছু দুষ্টুমি করেছেন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পরে।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি
2: না?
1: হ্যাঁ আসছি,
0: কিল
1: চল।

0: স্মাইল। এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পূজোর ছুটির পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সত্যি। মানে যখন অতগুলো দিন আনন্দ করার পর আবার নতুন করে স্কুল খুলতো, কোচিং ক্লাসগুলো স্টার্ট হতো, মনটা না সেই পুজোর দিনগুলোই পড়ে থাকতো। মানে আমার তো ভীষণ ভীষণ ওই সময়টা মনে পড়তো। তবে মনটা ভালো হয়ে যেত যখন কোচিং ক্লাসে মহা পেট পুজোর একটা আসর বসতো। উফ, মানে আলাদাই, আহা, মানে এই স্বাদটা কিন্তু অতুলনীয়। এইগুলো না ভীষণ মিস করি এখন। আপনিও নিশ্চয়ই ভীষণ ভীষণ মিস করেন। আর কী কী মিস করেন সবটাই আমাকে জানান। মানে +447503965712, মানে সময় বলছে এখন আমাকে টাটা বাই বাই করতে। তাহলে আজ আমি ছুটি নিই, ফিরব আগামী সোমবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? সত্যি যদি এমন একটা পথ হতো যেটা চারপাশটা এত সুন্দর যে দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে যাচ্ছি, তবু আমাদের মনে হচ্ছে যেন এই পথ না শেষ হয়। সেই সুদীর্ঘ পথের কথা হয়তো আমরা অনেকেই ভাবি, কিন্তু যদি বলি এমন একটা ছোট্ট পথের কথা যেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে কেমন হবে বলুন তো? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পথ নিয়ে কথা বলছি, সেই পথ যদি না শেষ হয় সেটা দিয়ে শুরু করলাম, সেখানেই এমন একটা পথের গল্প আপনাকে আজ শোনাবো যেই পথ শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি বিশ্বে কিন্তু এমন রাস্তাও রয়েছে। জানব সেই ছোট্ট পথের গল্প, তবে পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পথ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন রাস্তা যেখানে মানুষ চলছে, যেখানে গাড়ি ঘোড়া চলছে, আর সেই পথ তা রাজপথ হতে পারে, বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি হতে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। আর সেই যে পথ, তার মধ্যে যদি আমরা এমন রাস্তার কথা বলি যেটা ভীষণ ছোট্ট, মানে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভীষণ অবাক লাগবে। কিন্তু না, এমন ছোট্ট রাস্তাও কিন্তু রয়েছে এই বিশ্বে। সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ক্ষুদ্রতম পথের কথা বলছি, তার কিন্তু রীতিমতো একটা নাম রয়েছে, আর সেই ছোট্ট রাস্তার নাম হল ইবেনজার প্লেস। আর এই রাস্তাটি আসলে একটি হোটেলের পেছনের অংশ, আর তার দৈর্ঘ্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই রাস্তার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এত ছোট্ট রাস্তা, সেটা রাস্তার আখ্যা পেল কি করে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: তো যদি চাস চল তবে নিবিয়ে করে
1: মিছে কথা তো।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি

যে কোনো রাস্তারই একটা দৈর্ঘ্য থাকে, সেটা বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি যাই হোক না কেন। আর প্রতিটি রাস্তার একটা নামও থাকে, কারণ আমরা যখন ঠিকানা বলি তখন কিন্তু আমরা রাস্তার নামও বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে রাস্তার একটা দূরত্ব থাকে, সেটা পার হতে একটু সময়ও লাগে, কিন্তু যদি আমি এমন একটা রাস্তার কথা বলি যেটা পার হতে গেলে এক পলকই যথেষ্ট, বলা যায় এই শুরু হলো আর এই শেষ হয়ে গেল, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হওয়ারই মতো, কারণ সেই রাস্তার দৈর্ঘ্যই এমন, এতটাই ছোট্ট সেই রাস্তা, তার দৈর্ঘ্য 6 ফুট 9 ইঞ্চি, ভাবলেই অবাক লাগছে। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে ছোট্ট রাস্তাটির কথা বলছি তার নাম ইভেনজার প্লেস। এটা একটা হোটেলের পেছনের অংশ। আসলে এটা 1886 গল্প, সেই সময় এই রাস্তাটা রাস্তার মর প্লেস। এটা একটা হোটেলের পেছনের অংশ আসলে এটা 1886 গল্প সেই

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিত

0: অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যা এক পলকেই পার হওয়া যায়, এতটাই ছোট্ট সেই রাস্তা। আর সেই জন্যই তো বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে এই ইবেনজার প্লেস, যার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। শুনলে নিশ্চয়ই অবাক লাগে, কিন্তু হ্যাঁ, এমন ঘটনা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর সেই ছোট্ট রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার কথা বলছি, 1886 সালে এটি রাস্তার মর্যাদা পেয়েছে। এটা আসলে একটা হোটেলের পেছনের অংশ, কিন্তু যেহেতু দুটো রাস্তা এসে এখানে যোগ হয়েছে, সেই জন্য একেও কিন্তু রাস্তার আখ্যা দেওয়া হয়েছে। আর এই আজও ছোট্ট রাস্তা রয়েছে স্কটল্যান্ডের শহর উইকে, যা দেখতে বহু মানুষ ভিড় করে আর অবাক হয়ে যান এই রাস্তার এই দৈর্ঘ্য দেখে। আসলে এটা একটা হোটেল থেকে বার হওয়ার দরজার সামনের অংশ মনে হয়। উইক শহরের অন্যতম আকর্ষণ এই ক্ষুদ্রতম রাস্তা, যা এখন বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার সম্মান পেয়েছে। এত ছোট যে রাস্তা হতে পারে সেটা সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের ক্ষুদ্রতম রাস্তা নিয়ে, যেই রাস্তা পার হওয়া যায় এক পলকে, কারণ এতটাই ছোট সেই রাস্তা। এর দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি, আর সেই রাস্তা দেখতে হলে অবশ্যই যেতে হবে স্কটল্যান্ডের শহর উইকে। আর সেই ইবেনজার প্লেস সেই রাস্তার নাম, সেই বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে, আর তাই তো বহু মানুষ সেই রাস্তা দেখতে যান। আর এই ক্ষুদ্রতম রাস্তার গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: সাম্রাজ্ঞী বলতেই কয়েকটি মুখ, কয়েকটি ছবি, কয়েকটি নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ক্লিওপেট্রা, যেমন ধরুন ভিক্টোরিয়া, যেমন ধরুন কুইন এলিজাবেথ, যারা কিনা নিজেদের যোগ্যতায় একটি সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজন সাম্রাজ্ঞীর কথা, যিনি নিজের বাহুবলে কিন্তু কোনো সাম্রাজ্য তৈরি করেননি। তিনিও সাম্রাজ্য তৈরি করেছেন, কিন্তু তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। তিনি সুর সাম্রাজ্ঞী। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: গাছের পাতা।

0: বাটে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

লতা মঙ্গেশকরের জন্মই কিন্তু হয়েছিল পারফর্মারদের ফ্যামিলিতে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তার অনেক ছাত্র ছাত্রী ছিল। তো ছোটবেলার একটা গল্প লতা মঙ্গেশকর বলেছিলেন, সেটা হচ্ছে যে একবার তার বাবা সঙ্গীত শিক্ষক দীনানাথ মঙ্গেশকর, তিনি নিজের কোনো এক ছাত্রকে একটি রাগ গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকর তখন খুবই ছোট, সেই সময় কিন্তু খেলতে খেলতেই লতা মঙ্গেশকর সেই ছাত্রের রাগের একটি ভুল শুধরে দিয়েছিলেন এবং সেটি তার বাবা দেখার পরে তাকে সিরিয়াসলি গান শেখাতে শুরু করে দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের মধ্যে এই সুর সাম্রাজ্ঞী হওয়ার প্রতিভা লুকিয়ে রয়েছে এবং তিনি বিন্দুমাত্র ভুল করেননি। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে লতা মঙ্গেশকরের জন্মদিনে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ওনার জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই একটি স্বল্প জানা কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরকম অনেক ঘটনা আপনি দেখতে পারবেন যে প্রথম প্রথম ব্যাপারটা পুরোপুরি ফেল হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেটাই সাফল্যের শিখরে উঠে যায়। এমনকি বহু গুণী বহু অত্যন্ত বিখ্যাত মানুষের প্রথম কাজটি সম্পূর্ণ হয়নি, এরকম বহু নজির আছে। তার মধ্যে অন্যতম একটি নজির হলো লতা মঙ্গেশকরের। ওনার জীবনে প্রথম যে ফিল্মে প্লেব্যাকটি তিনি করেছিলেন সেটি কিন্তু ফিল্ম থেকে বাদ চলে গিয়েছিল। ভাবা যায়, সেই ফিল্মটির নাম ছিল কিতি হাসাল। সেই ফিল্ম মারাঠি ভাষায় রচিত হয়েছিল এবং 1942 খ্রিস্টাব্দে সেই ফিল্মটি রিলিজ করে, কিন্তু মূল ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গানটি বাদ চলে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লতা মঙ্গেশকর, আমরা তো এই নামটি প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে ওনার আসল নাম লতা মঙ্গেশকর নয়? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। তো যে কথা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। আগে হ্যাঁ, ছোটবেলায় তার নাম ছিল হেমা, পরবর্তীকালে তার নাম পাল্টে হয় লতা, যখন কিনা তিনি থিয়েটারে অ্যাক্টিং করতে স্টার্ট করেন। আর সেই লতার নাম নিয়েই তিনি জগৎ বিখ্যাত। তো লতা মঙ্গেশকরের জীবনের অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, ও প্রান্তে আবার আড্ডা জমছে আমাদের, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আগেকার দিনে গান রেকর্ডিং করার এখনকার দিনে গান রেকর্ডিং করার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাৎ রয়েছে। তার কারণ আগে কিন্তু সিঙ্গল ট্র্যাক রেকর্ডিং হতো, অর্থাৎ একই সঙ্গে গান এবং একই সঙ্গে মিউজিক পুরোটাই একই সঙ্গে রেকর্ড হতো। আর যদি একবার কোথাও ভুল হয়ে যেত তাহলে একদম প্রথম থেকে গান রেকর্ড আবার শুরু হতো। এমনকি স্টুডিওতে এয়ার কন্ডিশনিংয়েরও ব্যবস্থা ছিল না, শুধুমাত্র একটি ফ্যান থাকত। তো সেরকমই এক দিনে অত্যন্ত গ্রীষ্মকালে একটি গান রেকর্ড করছিলেন লতা মঙ্গেশকর। মিউজিক ডাইরেক্টর ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নৌশাদ। তো সেই গান করতে করতে হঠাৎ করেই গরমের চোটে লতা মঙ্গেশকর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে ভাবুন যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময় লোকজন গান রেকর্ড করতেন। রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তাকে বলা হয় কোকিল কণ্ঠী, কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় অন্য একটি নামে, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো আজকে ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন, একটি অদ্ভুত ঘটনা হলো, লতা মঙ্গেশকর নিজের গান কখনো শুনতেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু পুরোপুরি সত্যি। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন নিজের গান শোনেন না তিনি। তখন তিনি বলেছিলেন যে নিজের গান শুনলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ ভুল বার করবেন গানের থেকে, সেই জন্য তিনি ওই ব্যাপারটা অ্যাভয়েডই করতে চান। এরকমই ছিলেন লতা মঙ্গেশকর, এই জন্যই তাকে বলা হতো সুর সম্রাজ্ঞী। তো রেডিও বাংলানেট ডট কমে এই সুর সম্রাজ্ঞীর জীবন নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লতা মঙ্গেশকর তো প্রত্যেকেরই ফেভারিট সিঙ্গার, যত সুরস্রষ্টা যত মিউজিক ডাইরেক্টর রয়েছেন প্রত্যেকেরই সুরের আকাশে সব থেকে প্রিয় নক্ষত্র লতা মঙ্গেশকর। কিন্তু লতা মঙ্গেশকরের সব থেকে প্রিয় মিউজিক ডাইরেক্টরের নাম কি জানেন? তিনি হচ্ছেন মদন মোহন। আগে হ্যাঁ, বিখ্যাত কম্পোজার মদন মোহন। তো একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে মদনজির সঙ্গে তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভাই বোনের সম্পর্কে। তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি

যদি প্রশ্নটা এটা থাকে যে ভারতবর্ষের সর্বপ্রথম সিঙ্গিং ইন্টারন্যাশনাল সুপারস্টার ঠিক কে, তখন আপনি কি বলবেন? আমি বলবো তখন উত্তরটা হওয়া উচিত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে ভারতবর্ষের যত সঙ্গীত শিল্পী রয়েছেন তার মধ্যে কিন্তু লতা মঙ্গেশকর হলেন প্রথম সেই সিঙ্গিং সুপারস্টার যাকে সারা পৃথিবীর মানুষজন সমাদর করত তার গানের জন্য। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রেস্টিজিয়াস অ্যালবার্ট হলে গান করেছিলেন, এবং সেই অ্যালবার্ট হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। গোটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তাকে এক ডাকে চিনতেন, তিনি সুর সম্রাজ্ঞী, তিনি লতা মঙ্গেশকর। তো ওনার জীবনের কাহিনী নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোন সেই মিউজিক ডাইরেক্টর জানেন কি যার একটি ফিল্মে তিনি গান করেননি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। তো একজন মাত্র মিউজিক কম্পোজার, একজন মাত্র মিউজিক ডাইরেক্টর আছেন যার একটি গানেও লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, তিনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার। আগে হ্যাঁ, ওপি নায়ার তো তিনি একবার বলেছিলেন যে লতা মঙ্গেশকর বেস্ট সিঙ্গার, কিন্তু আমার যে সুরগুলো হয় সেই সুরগুলোতে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক খাপ খায় না, এটাই ছিল ওপি নায়ারের মতামত। আর সেই জন্য তিনি নিজের কোনো সুর করা গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াননি। তো রেডিও বাংলা নেট ডট কমে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

সৌগন্ধ হ্যাঁ মুঝে ইস মিট্টি কি, এই গানটি ছিল লতা মঙ্গেশকরের শেষ গাওয়া গান। ২০১৯ সালে এই গানটি রেকর্ড করা হয় এবং এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারতবর্ষের সৈনিকদের জন্য, ভারতবর্ষের বীর জওয়ানদের জন্য যারা নিজের দেশের সীমানায় সদা জাগ্রত। তারপরে লতা মঙ্গেশকর আর কোনোদিন কোনো গান করেননি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। ওনার জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই হারানো সুরের আড্ডা সফর, জানান আমাকে। আমাকে মেল করুন haranoshur@radiofreedio.com/haranoshur@radiofreedio.com। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও bangla.net.com চলতে থাকবে আপনার জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও bangla.net.com।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: গাছের পাতা।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ।

0: কথা ঠোঁটে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাং ধিতাং বলে কে মাদল তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলর।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: just to sum it up in Bengali, in nutshell, what Audrey has said, what we could make out or what we could gather from him, from his fascinating story, keep your core strength intact. At the same time, look ahead. কি আসতে চলেছে যেটা আমাদের নতুন করে এমন যেন না হয় যে একেবারে সব পথ থেকে আমরা বিচ্যুত হই, কোনো পথ না থাকে। কিপ ইনোভেটিং, নতুন নতুন জিনিস ভাবা, উই এগেইন কিপিং দ্য কোর স্ট্রেংথ ইনট্যাক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক আউট অফ দ্য বক্স, যেটার সঙ্গে একটা সিনার্জিস্টিক অ্যালায়েন্স থাকে উইথ দ্য কোর এরিয়াস। দ্যাট হ্যাভ বিন দ্য সাকসেস মন্ত্রা অফ অদ্রিশ চক্রবর্তী, আমাদের কলকাতার হোম গ্রোন। নাও ইউনো হি উইংস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকেতে আছে, আমেরিকায় আছে, আমাদের কলকাতায় আছে, বম্বেতে আছে, দুবাইতে আছে। আমি শিওর নেক্সট টাইম ওয়েন উই গেট টু মিট অদ্রিশ, হি উইল হ্যাভ মোর উইংস স্প্রেড অ্যাক্রস আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। টিল দেন, thank you very much and all the very best for your new journey.
1: Thank you so much, Hrithik. Thank you very much for giving this opportunity to join you today.

আজ 26শে সেপ্টেম্বর, বাংলা গানের আকাশে এক বিষণ্ন দিন। যে কণ্ঠ একসময় আমাদের বলেছিল এই পথ যদি না শেষ হয়, সেই পথের পথিক হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে হয়তো আজ নেই, কিন্তু তার গানের পথ আজও শেষ হয়নি। আজকের আড্ডা জাংশন জুড়ে থাকছে সেই অনির্বাণ কণ্ঠস্বরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। হেমন্ত মুখোপাধ্যায় মানে যে এক শিল্পী শুধু তা নয়, তিনি এক অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো জীবনের গভীরতম নিঃসঙ্গতার সঙ্গী। আর সেই অনুভূতির রং মেখেই আজ প্রথমে খোঁজ নেব, আজও কি অলিরও কথা শুনে বকুল হাসে? তারপর জীবনের কিছু কিছু কথা হয়তো যখন ঝড়ের কাছে রেখে আমরা ফিরে যাব সেই সীমানায়, তখন দেখব আমাদের মন একটু চঞ্চল, একটু আনমনা হয় নাকি। তবে তার দায় কিন্তু একান্তই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ম্যাজিক্যাল ইম্প্যাক্টের।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে একটা ব্যাপার খুব স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু গান গাইতেন না, জীবনের প্রশ্নগুলোকেও সুরে বেঁধে দিতেন। আর কতকাল আমি রবদি সাহারা, এই লাইনটি আমার আপনার এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়, যেন নিজের মনের প্রশ্নই ফিরে আসে গানের সুরে। তাই এবার চলুন কিছু উত্তরহীন প্রশ্ন নিয়ে তাকাই নীল ধ্রুবতারার দিকে, আর তারপর খুঁজে নিই হারানোর মাঝেও বেঁচে থাকা সাহস। ছোট্ট নীড়েও ভালোবাসা ও সম্ভাবনার বড় আকাশ কীভাবে খুঁজে পাওয়া যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা গানের আকাশে ইতিহাসে কিছু জুটি আছে যাদের একে অপরকে ছাড়া কল্পনাই করা যায় না, যেমন উত্তম সুচিত্রা, তেমনই সঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ। শোনা যায় নচিকেতা ঘোষ যখন কোনো সুর তৈরি করতেন তার মাথায় প্রায়শই ভেসে উঠত একটাই কণ্ঠ, হেমন্তের কণ্ঠ, কারণ তিনি জানতেন এই গলায় শব্দের চেয়েও বেশি কিছু আছে, অনুভূতির ওজন। একটা নদীর মতোই ছিল তার কণ্ঠ, কখনো শান্ত, কখনো গভীর, কখনো আবার জানা অজানা কোনো তীরের খোঁজে চলে চলা অবিরাম এক জলপথ। নদী এখানে যেন সময়ের প্রতীক, যে বয়ে চলে নিজের গতিতে আর মানুষ দাঁড়িয়ে থাকে উত্তরের খোঁজে। তাহলে চলুন বেরিয়ে পড়ি, পাল তুলে ভেসে পড়ি, কখনো নদীর কাছে কিছু প্রশ্ন রাখি আর আমাদের হৃদয়ের গোপন ব্যথার মুখোমুখি হই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

হেমন্ত মুখোপাধ্যায়কে শিল্পী হিসেবেই আমরা সবাই চিনি, কিন্তু বাড়ির মানুষদের কাছে তিনি কেমন ছিলেন জানেন? কথিত আছে, যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। বিশেষ করে তার মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছিল এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। মঞ্চে কিংবা স্টুডিওতে তিনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাড়িতে ছিলেন একেবারেই রানুর বাবা, একজন সাদামাটা সাধারণ নিরহংকার বাবা। আর সেই মমতা স্পর্শই যেন ধরা পড়ে সেই সব গানে, যখন দেখতে পাওয়া যায় এক মেঘলা দিনে একলা হয়ে মেয়ে বসে আছে, এক্সপেক্ট করছে তার বাবার প্রেজেন্স, আর দূর থেকে এক স্নেহভরা কণ্ঠের ডাক সে যেন শুনতে পায়। বাবা তাকে বলছে, আয় খুকুয়া।

বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির যেমন কথা অবিচ্ছেদ্য, তেমনই তাদের আবেগের আবহকে আরও গভীর করে তুলেছিল আরেকটি নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তম কুমারের লিপে যার সবচেয়ে বেশি গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়। পর্দায় উত্তম কুমারের লিপি আমরা বারবার তাকে শুনেছি, কিন্তু সুচিত্রা সেনের অভিনীত একাধিক ছবির আবেগঘন মুহূর্তেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এক অনন্য মাত্রা করে দিয়েছে। সুচিত্রা সেন ছিলেন খুবই বেছে বেছে কাজ করা মানুষ, খুঁতখুঁতে। তার চলচ্চিত্রের আবেগময় পরিবেশ তৈরির জন্য সঙ্গীতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই হেমন্তবাবুর কণ্ঠ আর সুচিত্রা সেনের পর্দার উপস্থিতি মিলেমিশে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক ম্যাজিক। এই গান শুনতে শুনতে যেন আমাদের মনও থমকে দাঁড়ায়, আর কিছু না বলা অনুভূতিগুলো মখমলি কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে মনের কুঠরিতে দীপ চলে যায়। ব্যাস, অমরত্বের জন্য আর কি কিছু লাগে?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমরা শুনছিলাম বাঘিনী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে ও কোকিলা তোরে শুধাই রে। আর কোকিলাকে শুধাইতে শুধাইতে আবারও ফিরলাম আমি আড্ডা জাংশনের শুভায়ন। আর হ্যাঁ, আপনারেও শুধি, রেডিও বাংলার আড্ডা জাংশন যখন চলছে, যদি এই সময় কোনো ফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য কোনো নোটিফিকেশান এসে হাজির হয়, তাহলে তারে বলে দিও সে যেন আসে না আমার আর আপনার মাঝে। কারণ এই মুহূর্তে আমরা এক অদ্ভুত জগতে রয়েছি। কোন জগতের কথা বলছি বলুন তো? না না, কর্মের জগতের কথা বলিনি, কাজ, অফিস, নোটিফিকেশান, এর বাইরেও একটা জগৎ আছে বন্ধু। এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেই জানো না। আরে আরে আরে, রাগ করবেন না কিন্তু, আমি তো জাস্ট গানে লিরিক্সই আওড়াচ্ছিলাম। আর রাগের কথা যখন উঠল, তখন একটা কথা বলতেই হয়, কখনো কখনো রাগও কিন্তু বেশ মিষ্টি লাগে। আর সেই মিষ্টি অভিমান আর নস্টালজিয়ার সঙ্গেই এবার শুনবো পরপর তিনি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

মাগারে। কিরে কামলি কেন, বাজা গামাপা মাগারে।

দুই ভাই ছবির গান শুনতে শুনতে ফিরলাম আবারও আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন। তবে খালি হাতে নয়, ফিরলাম দুই ভাইয়ের গল্প নিয়ে। তবে এই দুই ভাই কারা? হেমন্তবাবু আর সলিল চৌধুরী। তাদের বন্ধুত্ব আর সৃষ্টিশীল সম্পর্কের মধ্যে যে এক অদ্ভুত কিংবদন্তি অধ্যায় জড়িয়ে রয়েছে তা আজকে বলব। জানেন কি, গণনাট্য সংঘ অর্থাৎ আইপিটি এর দিনগুলো থেকেই তাদের পরিচয়। একদিকে সলিল চৌধুরীর কলম, আর সুরে রয়েছে সমাজ, সংগ্রাম আর মানুষের কথা, রানারের কষ্টের কথা, যন্ত্রণার কথা। আর অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রয়েছে একদিকে বিরহ, যন্ত্রণা, আবার মধুময় আবেগ। ওনার যন্ত্রণার গান শুনলেও কেন জানি না কষ্ট হতো না। এটা শুধু আমার কথা নয়, লক্ষ লক্ষ শ্রোতার কথা। আজ আপনাদের কাছেও একটা ছোট্ট প্রশ্ন, জীবনের কোনো এক প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যেতেন সেটা কি হতো? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে কোনো এক ঝড়ের কাছে, অথবা সেই উত্তর চিঠি হয়ে পৌঁছে যাচ্ছে কোনো এক রানারের পিঠে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাক করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে?

বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে কি দর্শকরা, এ দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে

0: Bist du, bist du.
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কর্মনিষ্ঠা নিয়ে সঙ্গীত মহলে একটা বিখ্যাত গল্প প্রচলিত আছে। শোনা যায়, একবার কয়েকজন সঙ্গীত পরিচালক, যাদের মধ্যে নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়, ঠিক করেছিলেন পরদিন সকালে গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আগে হেমন্তবাবুকে চোখে চোখে রাখবেন। গোটা রাত যেন তিনি বিশ্রাম নেন, আর কোথাও যেন উনি কোনোভাবে পরিশ্রম না করেন, কারণ পরের দিন সকালে ওনাদের ফ্রেশ ভয়েস চাই। সবাই ঠিক করলেন ওনারা এক ঘরে ঘুমাবেন। ঘুম তো হলো, সকালে উঠে তাঁরা দেখলেন হেমন্তবাবু একেবারে তৈরি, পরিপাটি পোশাক, মুখে সেই চিরন্তন চিরচেনা প্রশান্তির হাসি, এমনকি তার বিছানাটাও যেন ছোঁয়াই হয়নি। সবাই তো অবাক, রেকর্ডিংয়ে গেলেন, রেকর্ডিং তো দুর্দান্ত হলো। তারপর হেমন্তবাবুই রহস্যের সমাধান করেছিলেন, হাটে হাড়িটা নিজেই ভেঙেছিলেন। উনি বললেন সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি চুপচাপ বেরিয়ে রাত ভোর ফাংশন করে তারপর ভোরবেলার আগে ফিরে আসেন, কিন্তু এতটুকু বুঝতে দিলেন না, ক্লান্তি যেন তাকে স্পর্শই করতে পারেনি। মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন রেকর্ডিং স্টুডিওতে, সকলেই ভাবল এই যেন তার দিনের শুরু, এত ফ্রেশ ভয়েস। আর সেই অক্লান্ত শিল্পীর কণ্ঠেই আজ আমরা শুনব পরপর দুটি অনন্য সৃষ্টি। একটিতে রয়েছে আত্মসমর্পণের শান্ত স্বীকারোক্তি, অন্যটিতে শিল্পীর অন্তরের কথা।

দেখতে দেখতে কখন যে দুটো ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে আজকের আড্ডা জাংশনের আসর থেকে আমার শুভায়নের বিরতি নেওয়ার পালা এসে গিয়েছে। কিন্তু বলুন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার গান, সেই সৃষ্টি থেকে কখনো সত্যি বিদায় নেওয়া যায়? সূর্য ডোবে, অনুষ্ঠান শেষ হয়, রেডিওর মাইক্রোফোন নিঃশব্দ হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাজতে থাকে সেই একটা মনের কথা। আপনি হয়তো মনে মনে গাইছেন, বেকারার করকে হামে ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। লট তো হাম আয়েঙ্গে, ফিরবো আগামী সপ্তাহে আরও বেশি গান নিয়ে, গল্প নিয়ে, রঙের ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে। কারণ আপনার সঙ্গে এই সুরের বন্ধন, এই আড্ডা, এই পথ চলা, এই আমার এক অজানা শপথ। তাহলে ওই কথাই রইল, আজকের মতন আড্ডা জাংশনের আসর থেকে আমি শুভায়ন বিদায় নিচ্ছি। রেখে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরন্তন কণ্ঠ, যা সময়ের সীমানা পেরিয়েও আমাদের আকাশকে সোনা সোনা রঙে রাঙিয়ে চলে আজও প্রতিদিন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: সাম্রাজ্ঞী বলতেই কয়েকটি মুখ, কয়েকটি ছবি, কয়েকটি নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ক্লিওপেট্রা, যেমন ধরুন ভিক্টোরিয়া, যেমন ধরুন কুইন এলিজাবেথ, যারা কিনা নিজেদের যোগ্যতায় একটি সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজন সাম্রাজ্ঞীর কথা, যিনি নিজের বাহুবলে কিন্তু কোনো সাম্রাজ্য তৈরি করেননি। তিনিও সাম্রাজ্য তৈরি করেছেন, কিন্তু তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। তিনি সুর সাম্রাজ্ঞী। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: গাছের পাতা

0: বাটে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

লতা মঙ্গেশকরের জন্মই কিন্তু হয়েছিল পারফর্মারদের ফ্যামিলিতে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তার অনেক ছাত্র ছাত্রী ছিল। তো ছোটবেলার একটা গল্প লতা মঙ্গেশকর বলেছিলেন, সেটা হচ্ছে যে একবার তার বাবা সঙ্গীত শিক্ষক দীনানাথ মঙ্গেশকর, তিনি নিজের কোনো এক ছাত্রকে একটি রাগ গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকর তখন খুবই ছোট, সেই সময় কিন্তু খেলতে খেলতেই লতা মঙ্গেশকর সেই ছাত্রের রাগের একটি ভুল শুধরে দিয়েছিলেন এবং সেটি তার বাবা দেখার পরে তাকে সিরিয়াসলি গান শেখাতে শুরু করে দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের মধ্যে এই সুর সাম্রাজ্ঞী হওয়ার প্রতিভা লুকিয়ে রয়েছে এবং তিনি বিন্দুমাত্র ভুল করেননি। তো রেডিও বাংলানাইট.কম এ আজকে লতা মঙ্গেশকরের জন্মদিনে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ওনার জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই একটি স্বল্প জানা কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এরকম অনেক ঘটনা আপনি দেখতে পারবেন যে প্রথম প্রথম ব্যাপারটা পুরোপুরি ফেল হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেটাই সাফল্যের শিখরে উঠে যায়। এমনকি বহু গুণী বহু অত্যন্ত বিখ্যাত মানুষের প্রথম কাজটি সম্পূর্ণ হয়নি, এরকম বহু নজির আছে। তার মধ্যে অন্যতম একটি নজির হল লতা মঙ্গেশকরের। ওনার জীবনে প্রথম যে ফিল্মে প্লেব্যাকটি তিনি করেছিলেন সেটি কিন্তু ফিল্ম থেকে বাদ চলে গিয়েছিল। ভাবা যায়, সেই ফিল্মটির নাম ছিল কিতি হাসাল। সেই ফিল্ম মারাঠি ভাষায় রচিত হয়েছিল এবং 1942 খ্রিস্টাব্দে সেই ফিল্মটি রিলিজ করে, কিন্তু মূল ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গানটি বাদ চলে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.com এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

লতা মঙ্গেশকর, আমরা তো এই নামটি প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে ওনার আসল নাম লতা মঙ্গেশকর নয়? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। তো যে কথা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। আগে হ্যাঁ, ছোটবেলায় তার নাম ছিল হেমা, পরবর্তীকালে তার নাম পাল্টে হয় লতা, যখন কিনা তিনি থিয়েটারে অ্যাক্টিং করতে স্টার্ট করেন, আর সেই লতার নাম নিয়েই তিনি জগৎ বিখ্যাত। তো লতা মঙ্গেশকরের জীবনের অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, ও প্রান্তে আবার আড্ডা জমছে আমাদের, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আগেকার দিনে গান রেকর্ডিং করা আর এখনকার দিনে গান রেকর্ডিং করার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাত রয়েছে। তার কারণ আগে কিন্তু সিঙ্গল ট্র্যাক রেকর্ডিং হতো, অর্থাৎ একই সঙ্গে গান এবং একই সঙ্গে মিউজিক পুরোটাই একই সঙ্গে রেকর্ড হতো। আর যদি একবার কোথাও ভুল হয়ে যেত তাহলে একদম প্রথম থেকে গান রেকর্ড আবার শুরু হতো। এমনকি স্টুডিওতে এয়ার কন্ডিশনিংয়েরও ব্যবস্থা ছিল না, শুধুমাত্র একটি ফ্যান থাকতো। তো সেরকমই এক দিনে অত্যন্ত গ্রীষ্মকালে একটি গান রেকর্ড করছিলেন লতা মঙ্গেশকর। মিউজিক ডাইরেক্টর ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নৌশাদ। তো সেই গান করতে করতে হঠাৎ করেই গরমের চোটে লতা মঙ্গেশকর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে ভাবুন যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময় লোকজন গান রেকর্ড করতেন। রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: মন্দ কি?
1: তাকে বলা হয় কোকিলকণ্ঠী, কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় অন্য একটি নামে, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো আজকে ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন, একটি অদ্ভুত ঘটনা হলো, লতা মঙ্গেশকর নিজের গান কখনো শুনতেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু পুরোপুরি সত্যি। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন নিজের গান শোনেন না তিনি। তখন তিনি বলেছিলেন যে নিজের গান শুনলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ ভুল বার করবেন গানের থেকে, সেই জন্য তিনি ওই ব্যাপারটা অ্যাভয়েডই করতে চান। এরকমই ছিলেন লতা মঙ্গেশকর, এই জন্যই তাকে বলা হতো সুর সম্রাজ্ঞী। তো রেডিও বাংলানেট ডট কমে এই সুর সম্রাজ্ঞীর জীবন নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লতা মঙ্গেশকর তো প্রত্যেকেরই ফেভারিট সিঙ্গার, যত সুরস্রষ্টা যত মিউজিক ডাইরেক্টর রয়েছেন প্রত্যেকেরই সুরের আকাশে সব থেকে প্রিয় নক্ষত্র লতা মঙ্গেশকর। কিন্তু লতা মঙ্গেশকরের সব থেকে প্রিয় মিউজিক ডাইরেক্টরের নাম কি জানেন? তিনি হচ্ছেন মদন মোহন। আগে হ্যাঁ, বিখ্যাত কম্পোজার মদন মোহন। তো একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে মদনজির সঙ্গে তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভাই বোনের সম্পর্কের মতো, এতটাই ক্লোজ ছিলেন তারা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে লতা মঙ্গেশকর সুর সম্রাজ্ঞীর জন্মদিনে ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি প্রশ্নটা এটা থাকে যে ভারতবর্ষের সর্বপ্রথম সিঙ্গিং ইন্টারন্যাশনাল সুপারস্টার ঠিক কে, তখন আপনি কি বলবেন? আমি বলবো, তখন উত্তরটা হওয়া উচিত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই কথা বলছিলাম যে ভারতবর্ষের যত সঙ্গীত শিল্পী রয়েছেন তার মধ্যে কিন্তু লতা মঙ্গেশকর হলেন প্রথম সেই সিঙ্গিং সুপারস্টার যাকে সারা পৃথিবীর মানুষজন সমাদর করত তার গানের জন্য। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রেস্টিজিয়াস অ্যালবার্ট হলে গান করেছিলেন এবং সেই অ্যালবার্ট হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। গোটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তাকে এক ডাকে চিনতেন, তিনি সুর সম্রাজ্ঞী, তিনি লতা মঙ্গেশকর। তো ওনার জীবনের কাহিনী নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোন সেই মিউজিক ডাইরেক্টর জানেন কি যার একটি ফিল্মেও তিনি গান করেননি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। তো একজন মাত্র মিউজিক কম্পোজার, একজন মাত্র মিউজিক ডাইরেক্টর আছেন যার একটি গানেও লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, তিনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার। আগে হ্যাঁ, ওপি নায়ার। তো তিনি একবার বলেছিলেন যে লতা মঙ্গেশকর বেস্ট সিঙ্গার, কিন্তু আমার যে সুরগুলো হয় সেই সুরগুলোতে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক খাপ খায় না, এটাই ছিল ওপি নায়ারের মতামত। আর সেই জন্য তিনি নিজের কোনো সুর করা গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াননি। তো রেডিও বাংলা ডট কমে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,

সৌগন্ধ হ্যাঁ মুঝে ইস মিট্টি কি, এই গানটি ছিল লতা মঙ্গেশকরের শেষ গাওয়া গান। ২০১৯ সালে এই গানটি রেকর্ড করা হয় এবং এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারতবর্ষের সৈনিকদের জন্য, ভারতবর্ষের বীর জওয়ানদের জন্য যারা নিজের দেশের সীমানায় সদা জাগ্রত। তারপরে লতা মঙ্গেশকর আর কোনোদিন কোনো গান করেননি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। ওনার জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই হারানো সুরের আড্ডা সফর, জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও bangla.net.com চলতে থাকবে আপনার জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও bangla.net.com।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: গাছের পাতা

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাং ধিতাং বলে কে মাদল তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: just to sum it up in Bengali, in nutshell, what Abdis has said, what we could make out or what we could gather from him, from his fascinating story, keep your core strength intact. At the same time, look ahead. কি আসতে চলেছে যেটা আমাদের নতুন করে এমন যেন না হয় যে একেবারে সব পথ থেকে আমরা বিচ্যুত হই, কোনো পথ না থাকে। কিপ ইনোভেটিং, নতুন নতুন জিনিস ভাবা, উই এগেইন কিপিং দ্য কোর স্ট্রেংথ ইনট্যাক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক আউট অফ দ্য বক্স, যেটার সঙ্গে একটা সিনার্জিস্টিক অ্যালায়েন্স থাকে উইথ দ্য কোর এরিয়াস। দ্যাট হ্যাভ বিন দ্য সাকসেস মন্ত্রা অফ অদ্রিশ চক্রবর্তী, আমাদের কলকাতার হোম গ্রোন। নাও ইউ নো হি উইংস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকেতে আছে, আমেরিকায় আছে, আমাদের কলকাতায় আছে, বোম্বেতে আছে, দুবাইতে আছে। আমি শিওর নেক্সট টাইম ওয়েন উই গেট টু মিট অদ্রিশ, হি উইল হ্যাভ মোর উইংস স্প্রেড অ্যাক্রস আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিউ জার্নি।
1: থ্যাংক ইউ সো মাচ হৃতিক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং দিস অপরচুনিটি টু জয়েন ইউ টুডে।

আজ 26শে সেপ্টেম্বর, বাংলা গানের আকাশে এক বিষণ্ণ দিন। যে কণ্ঠ একসময় আমাদের বলেছিল এই পথ যদি না শেষ হয়, সেই পথের পথিক হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে হয়তো আজ নেই, কিন্তু তার গানের পথ আজও শেষ হয়নি। আজকের আড্ডা জাংশন জুড়ে থাকছে সেই অনির্বাণ কণ্ঠস্বরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। হেমন্ত মুখোপাধ্যায় মানে যে এক শিল্পী শুধু তা নয়, তিনি এক অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো জীবনের গভীরতম নিঃসঙ্গতার সঙ্গী। আর সেই অনুভূতির রং মেখেই আজ প্রথমে খোঁজ নেব, আজও কি অলিরও কথা শুনে বকুল হাসে? তারপর জীবনের কিছু কিছু কথা হয়তো যখন ঝড়ের কাছে রেখে আমরা ফিরে যাব সেই সীমানায়, তখন দেখব আমাদের মন একটু চঞ্চল, একটু আনমনা হয় নাকি। তবে তার দায় কিন্তু একান্তই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ম্যাজিক্যাল ইম্প্যাক্টের।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে একটা ব্যাপার খুব স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু গান গাইতেন না, জীবনের প্রশ্নগুলোকেও সুরে বেঁধে দিতেন। আর কতকাল আমি রবদি সাহারা, এই লাইনটি আমার আপনার এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়। যেন নিজের মনের প্রশ্নই ফিরে আসে গানের সুরে। তাই এবার চলুন কিছু উত্তরহীন প্রশ্ন নিয়ে তাকাই নীল ধ্রুবতারার দিকে, আর তারপর খুঁজে নিই হারানোর মাঝেও বেঁচে থাকার সাহস। ছোট্ট নীড়েও ভালোবাসা ও সম্ভাবনার বড় আকাশ কীভাবে খুঁজে পাওয়া যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা গানের আকাশে ইতিহাসে কিছু জুটি আছে যাদের একে অপরকে ছাড়া কল্পনাই করা যায় না। যেমন উত্তম সুচিত্রা, তেমনই সঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ। শোনা যায় নচিকেতা ঘোষ যখন কোনো সুর তৈরি করতেন, তার মাথায় প্রায়শই ভেসে উঠত একটাই কণ্ঠ, হেমন্তের কণ্ঠ। কারণ তিনি জানতেন এই গলায় শব্দের চেয়েও বেশি কিছু আছে, অনুভূতির ওজন। একটা নদীর মতোই ছিল তার কণ্ঠ, কখনো শান্ত, কখনো গভীর, কখনো আবার জানা অজানা কোনো তীরের খোঁজে চলে চলা অবিরাম এক জলপথ। নদী এখানে যেন সময়ের প্রতীক, যে বয়ে চলে নিজের গতিতে আর মানুষ দাঁড়িয়ে থাকে উত্তরের খোঁজে। তাহলে চলুন বেরিয়ে পড়ি, পাল তুলে ভেসে পড়ি, কখনো নদীর কাছে কিছু প্রশ্ন রাখি আর আমাদের হৃদয়ের গোপন ব্যথার মুখোমুখি হই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Khud London e boshe Kolkata Chinatown er Chinese চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

হেমন্ত মুখোপাধ্যায়কে শিল্পী হিসেবেই আমরা সবাই চিনি, কিন্তু বাড়ির মানুষদের কাছে তিনি কেমন ছিলেন জানেন? কথিত আছে, যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। বিশেষ করে তার মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছিল এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। মঞ্চে কিংবা স্টুডিওতে তিনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাড়িতে ছিলেন একেবারেই রানুর বাবা, একজন সাদামাটা সাধারণ নিরহংকার বাবা। আর সেই মমতা স্পর্শই যেন ধরা পড়ে সেই সব গানে, যখন দেখতে পাওয়া যায় এক মেঘলা দিনে একলা হয়ে মেয়ে বসে আছে, এক্সপেক্ট করছে তার বাবার প্রেজেন্স, আর দূর থেকে এক স্নেহভরা কণ্ঠের ডাক সে যেন শুনতে পায়। বাবা তাকে বলছে, আয় খুকু।

বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির যেমন কথা অবিচ্ছেদ্য, তেমনই তাদের আবেগের আবহকে আরও গভীর করে তুলেছিল আরেকটি নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তম কুমারের লিপে যার সবচেয়ে বেশি গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়। পর্দায় উত্তম কুমারের লিপে আমরা বারবার তাকে শুনেছি, কিন্তু সুচিত্রা সেনের অভিনীত একাধিক ছবির আবেগঘন মুহূর্তেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এক অনন্য মাত্রা করে দিয়েছে। সুচিত্রা সেন ছিলেন খুবই বেছে বেছে কাজ করা মানুষ, খুঁতখুঁতে। তার চলচ্চিত্রের আবেগময় পরিবেশ তৈরির জন্য সঙ্গীতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই হেমন্তবাবুর কণ্ঠ আর সুচিত্রা সেনের পর্দার উপস্থিতি মিলেমিশে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক ম্যাজিক। এই গান শুনতে শুনতে যেন আমাদের মনও থমকে দাঁড়ায় আর কিছু না বলা অনুভূতিগুলো মখমলি কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে মনের কুঠরিতে দীপ জ্বেলে যায়। ব্যাস, অমরত্বের জন্য আর কি কিছু লাগে?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমরা শুনছিলাম বাঘিনী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে ও কোকিলা তোরে সুধাইরে। আর কোকিলাকে সুধাইতে সুধাইতে আবারও ফিরলাম আমি আড্ডা জাংশনের শুভায়ন। আর হ্যাঁ, আপনারেও শুধি, রেডিও বাংলার আড্ডা জাংশন যখন চলছে, যদি এই সময় কোনো ফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য কোনো নোটিফিকেশান এসে হাজির হয়, তাহলে তারে বলে দিও সে যেন আসে না আমার আর আপনার মাঝে। কারণ এই মুহূর্তে আমরা এক অদ্ভুত জগতে রয়েছি। কোন জগতের কথা বলছি বলুন তো? না না, কর্মের জগতের কথা বলিনি, কাজ, অফিস, নোটিফিকেশান, এর বাইরেও একটা জগৎ আছে বন্ধু। এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেই জানো না। আরে আরে আরে, রাগ করবেন না কিন্তু, আমি তো জাস্ট গানে লিরিক্সই আওড়াচ্ছিলাম। আর রাগের কথা যখন উঠল, তখন একটা কথা বলতেই হয়, কখনো কখনো রাগও কিন্তু বেশ মিষ্টি লাগে। আর সেই মিষ্টি অভিমান আর নস্টালজিয়ার সঙ্গেই এবার শুনবো পরপর তিনটি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

মাগারে। কিরে ঘামলি কেন? বাজা গামাপা মাগারে।

দুই ভাই ছবির গান শুনতে শুনতে ফিরলাম আবারও আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন। তবে খালি হাতে নয়, ফিরলাম দুই ভাইয়ের গল্প নিয়ে। তবে এই দুই ভাই কারা? হেমন্তবাবু আর সলিল চৌধুরী। তাদের বন্ধুত্ব আর সৃষ্টিশীল সম্পর্কের মধ্যে যে এক অদ্ভুত কিংবদন্তি অধ্যায় জড়িয়ে রয়েছে তা আজকে বলবো। জানেন কি, গণনাট্য সংঘ অর্থাৎ আইপিটি এর দিনগুলো থেকেই তাদের পরিচয়। একদিকে সলিল চৌধুরীর কলম, আর সুরে রয়েছে সমাজ, সংগ্রাম আর মানুষের কথা, রানারের কষ্টের কথা, যন্ত্রণার কথা। আর অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রয়েছে একদিকে বিরহ, যন্ত্রণা, আবার মধুময় আবেগ। ওনার যন্ত্রণার গান শুনলেও কেন জানি না কষ্ট হতো না। এটা শুধু আমার কথা নয়, লক্ষ লক্ষ শ্রোতার কথা। আজ আপনাদের কাছেও একটা ছোট্ট প্রশ্ন, জীবনের কোনো এক প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যেতেন সেটা কি হতো? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে কোনো এক ঝড়ের কাছে, অথবা সেই উত্তর চিঠি হয়ে পৌঁছে যাচ্ছে কোনো এক রানারের পিঠে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাক করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দরে দরে, কিন্তু তার খবর কে রাখে?

বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে কি, দর্শকরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে অনেকেই ভাবতেন উত্তম কুমার নিজেই হয়তো গানগুলি গেয়েছেন। পর্দায় উত্তম কুমারের হাসি, চোখের ভাষা আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের মখমলি কণ্ঠ, এই জুটি যেন ছিল একেবারে আনবিটেন। তাই তো সূর্য ডোবার পালা আসলেও বাউল বাতাস জানে চলচ্চিত্রের সোনালী আকাশে ঝড় উঠেছে। আর সেই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু সুন্দর, এসো না সবাই হাত মিলিয়ে সাক্ষী হই কোনো এক কাজল নয়না হরিণী।

0: বিষ্টু।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কর্মনিষ্ঠা নিয়ে সঙ্গীত মহলে একটা বিখ্যাত গল্প প্রচলিত আছে। শোনা যায় একবার কয়েকজন সঙ্গীত পরিচালক, যাদের মধ্যে নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়, ঠিক করেছিলেন পরদিন সকালে গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আগে হেমন্তবাবুকে চোখে চোখে রাখবেন, গোটা রাত যেন তিনি বিশ্রাম নেন, আর কোথাও যেন উনি কোনোভাবে পরিশ্রম না করেন, কারণ পরের দিন সকালে ওনাদের ফ্রেশ ভয়েস চাই। সবাই ঠিক করলেন ওনারা এক ঘরে ঘুমাবেন। ঘুম তো হলো, সকালে উঠে তাঁরা দেখলেন হেমন্তবাবু একেবারে তৈরি, পরিপাটি পোশাক, মুখে সেই চিরন্তন চিরচেনা প্রশান্তির হাসি, এমনকি তার বিছানাটাও যেন ছোঁয়াই হয়নি। সবাই তো অবাক, রেকর্ডিংয়ে গেলেন, রেকর্ডিংটা দুর্দান্ত হলো। তারপর হেমন্তবাবুই রহস্যের সমাধান করেছিলেন, হাটে হাড়িটা নিজেই ভেঙেছিলেন। উনি বললেন সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি চুপচাপ বেরিয়ে রাত ভোর ফাংশন করে তারপর ভোরবেলার আগে ফিরে আসেন, কিন্তু এতটুকু বুঝতে দিলেন না, ক্লান্তি যেন তাকে স্পর্শই করতে পারেনি। মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন রেকর্ডিং স্টুডিওতে, সকলেই ভাবল এই যেন তার দিনের শুরু, এত ফ্রেশ ভয়েস। আর সে অক্লান্ত শিল্পীর কণ্ঠেই আজ আমরা শুনব পরপর দুটি অনন্য সৃষ্টি। একটিতে রয়েছে আত্মসমর্পণের শান্ত স্বীকারোক্তি, অন্যটিতে শিল্পীর অন্তরের কথা।

দেখতে দেখতে কখন যে দুটো ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে আজকের আড্ডা জাংশনের আসর থেকে আমার শুভায়নের বিরতি নেওয়ার পালা এসে গিয়েছে। কিন্তু বলুন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার গান, সেই সৃষ্টি থেকে কখনো সত্যি বিদায় নেওয়া যায়? সূর্য ডোবে, অনুষ্ঠান শেষ হয়, রেডিওর মাইক্রোফোন নিঃশব্দ হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাজতে থাকে সেই একটা মনের কথা। আপনি হয়তো মনে মনে গাইছেন, বেকারার করকে হমে ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। লট তো হাম আয়েঙ্গে, ফিরবো আগামী সপ্তাহে আরও বেশি গান নিয়ে, গল্প নিয়ে, রঙের ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে। কারণ আপনার সঙ্গে এই সুরের বন্ধনে, এই আড্ডায়, পথ চলা, এই আমার এক অজানা শপথ। তাহলে ওই কথাই রইল। আজকের মতন আড্ডা জাংশনের আসর থেকে আমি শুভায়ন বিদায় নিচ্ছি। রেখে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরন্তন কণ্ঠ, যা সময়ের সীমানা পেরিয়েও আমাদের আকাশকে সোনা সোনা রঙে রাঙিয়ে চলে আজও প্রতিদিন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: সাম্রাজ্ঞী বলতেই কয়েকটি মুখ, কয়েকটি ছবি, কয়েকটি নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ক্লিওপেট্রা, যেমন ধরুন ভিক্টোরিয়া, যেমন ধরুন কুইন এলিজাবেথ, যারা কিনা নিজেদের যোগ্যতায় একটি সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজন সাম্রাজ্ঞীর কথা, যিনি নিজের বাহুবলে কিন্তু কোনো সাম্রাজ্য তৈরি করেননি। তিনিও সাম্রাজ্য তৈরি করেছেন, কিন্তু তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। তিনি সুর সাম্রাজ্ঞী। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: গাছের পাতা।

0: বাটে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Eso go, eso go, eso go, eso go.
1: লতা মঙ্গেশকরের জন্মই কিন্তু হয়েছিল পারফর্মারদের ফ্যামিলিতে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তার অনেক ছাত্র ছাত্রী ছিল। তো ছোটবেলার একটা গল্প লতা মঙ্গেশকর বলেছিলেন, সেটা হচ্ছে যে একবার তার বাবা সঙ্গীত শিক্ষক দীনানাথ মঙ্গেশকর, তিনি নিজের কোনো এক ছাত্রকে একটি রাগ গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকর তখন খুবই ছোট, সেই সময় কিন্তু খেলতে খেলতেই লতা মঙ্গেশকর সেই ছাত্রের রাগের একটি ভুল শুধরে দিয়েছিলেন এবং সেটি তার বাবা দেখার পরে তাকে সিরিয়াসলি গান শেখাতে শুরু করে দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের মধ্যে এই সুর সাম্রাজ্ঞী হওয়ার প্রতিভা লুকিয়ে রয়েছে এবং তিনি বিন্দুমাত্র ভুল করেননি। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে লতা মঙ্গেশকরের জন্মদিনে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ওনার জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই একটি স্বল্প জানা কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গিয়েছিল। ভাবা যায় সেই ফিল্মটির নাম ছিল কীতি হাসাল। সেই ফিল্ম মারাঠি ভাষায় রচিত হয়েছিল এবং 1942 খ্রিস্টাব্দে সেই ফিল্মটি রিলিজ করে, কিন্তু মূল ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গানটি বাদ চলে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লতা মঙ্গেশকর, আমরা তো এই নামটি প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে ওনার আসল নাম লতা মঙ্গেশকর নয়? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। তো যে কথা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। আগে হ্যাঁ, ছোটবেলায় তার নাম ছিল হেমা, পরবর্তীকালে তার নাম পাল্টে হয় লতা, যখন কিনা তিনি থিয়েটারে অ্যাক্টিং করতে স্টার্ট করেন, আর সেই লতার নাম নিয়েই তিনি জগৎ বিখ্যাত। তো লতা মঙ্গেশকরের জীবনের অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, ও প্রান্তে আবার আড্ডা জমছে আমাদের, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আগেকার দিনে গান রেকর্ডিং করা আর এখনকার দিনে গান রেকর্ডিং করার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাত রয়েছে। তার কারণ আগে কিন্তু সিঙ্গল ট্র্যাক রেকর্ডিং হতো, অর্থাৎ একই সঙ্গে গান এবং একই সঙ্গে মিউজিক পুরোটাই একই সঙ্গে রেকর্ড হতো। আর যদি একবার কোথাও ভুল হয়ে যেত তাহলে একদম প্রথম থেকে গান রেকর্ড আবার শুরু হতো। এমনকি স্টুডিওতে এয়ার কন্ডিশনিংয়েরও ব্যবস্থা ছিল না, শুধুমাত্র একটি ফ্যান থাকতো। তো সেরকমই এক দিনে অত্যন্ত গ্রীষ্মকালে একটি গান রেকর্ড করছিলেন লতা মঙ্গেশকর। মিউজিক ডাইরেক্টর ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নৌশাদ। তো সেই গান করতে করতে হঠাৎ করেই গরমের চোটে লতা মঙ্গেশকর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে ভাবুন যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময় লোকজন গান রেকর্ড করতেন। রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তাকে বলা হয় কোকিল কণ্ঠী, কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় অন্য একটি নামে, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো আজকে ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন, একটি অদ্ভুত ঘটনা হলো, লতা মঙ্গেশকর নিজের গান কখনো শুনতেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু পুরোপুরি সত্যি। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন নিজের গান শোনেন না তিনি। তখন তিনি বলেছিলেন যে নিজের গান শুনলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ ভুল বার করবেন গানের থেকে, সেই জন্য তিনি ওই ব্যাপারটা অ্যাভয়েডই করতে চান। এরকমই ছিলেন লতা মঙ্গেশকর, এই জন্যই তাকে বলা হতো সুর সম্রাজ্ঞী। তো রেডিও বাংলানেট.কম এ এই সুর সম্রাজ্ঞীর জীবন নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লতা মঙ্গেশকর তো প্রত্যেকেরই ফেভারিট সিঙ্গার, যত সুরস্রষ্টা যত মিউজিক ডাইরেক্টর রয়েছেন প্রত্যেকেরই সুরের আকাশে সব থেকে প্রিয় নক্ষত্র লতা মঙ্গেশকর। কিন্তু লতা মঙ্গেশকরের সব থেকে প্রিয় মিউজিক ডাইরেক্টরের নাম কি জানেন? তিনি হচ্ছেন মদন মোহন। আগে হ্যাঁ, বিখ্যাত কম্পোজার মদন মোহন। তো একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে মদনজির সঙ্গে তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভাই বোনের সম্পর্কের মতো, এতটাই ক্লোজ ছিলেন তারা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে লতা মঙ্গেশকর সুর সাম্রাজ্ঞীর জন্মদিনে ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি প্রশ্নটা এটা থাকে যে ভারতবর্ষের সর্বপ্রথম সিঙ্গিং ইন্টারন্যাশনাল সুপারস্টার ঠিক কে, তখন আপনি কি বলবেন? আমি বলবো, তখন উত্তরটা হওয়া উচিত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই কথা বলছিলাম যে ভারতবর্ষের যত সঙ্গীত শিল্পী রয়েছেন তার মধ্যে কিন্তু লতা মঙ্গেশকর হলেন প্রথম সেই সিঙ্গিং সুপারস্টার যাকে সারা পৃথিবীর মানুষজন সমাদর করত তার গানের জন্য। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রেস্টিজিয়াস অ্যালবার্ট হলে গান করেছিলেন এবং সেই অ্যালবার্ট হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। গোটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তাকে এক ডাকে চিনতেন, তিনি সুর সম্রাজ্ঞী, তিনি লতা মঙ্গেশকর। তো ওনার জীবনের কাহিনী নিয়েই আজকে আমাদের আড্ডা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোন সেই মিউজিক ডাইরেক্টর জানেন কি যার একটি ফিল্মে তিনি গান করেননি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। তো একজন মাত্র মিউজিক কম্পোজার, একজন মাত্র মিউজিক ডাইরেক্টর আছেন যার একটি গানেও লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, তিনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার। আগে হ্যাঁ, ওপি নায়ার। তো তিনি একবার বলেছিলেন যে লতা মঙ্গেশকর বেস্ট সিঙ্গার, কিন্তু আমার যে সুরগুলো হয় সেই সুরগুলোতে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক খাপ খায় না, এটাই ছিল ওপি নায়ারের মতামত। আর সেই জন্য তিনি নিজের কোনো সুর করা গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াননি। তো রেডিও বাংলানেট ডট কমে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,

সৌগন্ধ হ্যাঁ মুঝে ইস মিট্টি কি, এই গানটি ছিল লতা মঙ্গেশকরের শেষ গাওয়া গান। ২০১৯ সালে এই গানটি রেকর্ড করা হয় এবং এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারতবর্ষের সৈনিকদের জন্য, ভারতবর্ষের বীর জওয়ানদের জন্য যারা নিজের দেশের সীমানায় সদা জাগ্রত। তারপরে লতা মঙ্গেশকর আর কোনোদিন কোনো গান করেননি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। ওনার জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই হারানো সুরের আড্ডা সফর, জানান আমাকে। আমাকে মেল করুন haranoshur@radiobanglanet.com, তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETO Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাঙ্গ ধিতাঙ্গ বলে কে মাদলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির তলো রোলে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আসবে না, তুমি আসবে আমি জানি, উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়। বাংলানেট.কম, বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: drishti. So just to sum it up in Bengali, in nutshell, what Adris has said, what we could make out or what we could gather from him, from his fascinating story, keep your core strength intact. At the same time, look ahead. কি আসতে চলেছে যেটা আমাদের নতুন করে এমন যেন না হয় যে একেবারে সব পথ থেকে আমরা বিচ্যুত হই, কোনো পথ না থাকে। কিপ ইনোভেটিং, নতুন নতুন জিনিস ভাবা, উই এগেন কিপিং দ্য কোর স্ট্রেংথ ইনট্যাক্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক আউট অফ দ্য বক্স, যেটার সঙ্গে একটা সিনার্জিস্টিক অ্যালায়েন্স থাকে উইথ দ্য কোর এরিয়াস। দ্যাট হ্যাভ বিন দ্য সাকসেস মন্ত্রা অফ অদ্রিস চক্রবর্তী, আমাদের কলকাতার হোম গ্রোন। নাও ইউনো হি উইংস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকেতে আছে, আমেরিকায় আছে, আমাদের কলকাতায় আছে, বম্বেতে আছে, দুবাইতে আছে। আমি শিওর নেক্সট টাইম ওয়েন উই গেট টু মিট অদ্রিস, হি উইল হ্যাভ মোর উইংস স্প্রেড অ্যাক্রস আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিউ জার্নি।
1: Thank you so much, Hrithik. Thank you very much for giving this opportunity to join you today.

আজ 26শে সেপ্টেম্বর, বাংলা গানের আকাশে এক বিষণ্ন দিন। যে কণ্ঠ একসময় আমাদের বলেছিল এই পথ যদি না শেষ হয়, সেই পথের পথিক হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে হয়তো আজ নেই, কিন্তু তার গানের পথ আজও শেষ হয়নি। আজকের আড্ডা জাংশন জুড়ে থাকছে সেই অনির্বাণ কণ্ঠস্বরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। হেমন্ত মুখোপাধ্যায় মানে যে এক শিল্পী শুধু তা নয়, তিনি এক অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো জীবনের গভীরতম নিঃসঙ্গতার সঙ্গী। আর সেই অনুভূতির রং মেখেই আজ প্রথমে খোঁজ নেব, আজও কি অলিরও কথা শুনে বকুল হাসে? তারপর জীবনের কিছু কিছু কথা হয়তো যখন ঝড়ের কাছে রেখে আমরা ফিরে যাব সেই সীমানায়, তখন দেখব আমাদের মন একটু চঞ্চল, একটু আনমনা হয় নাকি। তবে তার দায় কিন্তু একান্তই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ম্যাজিক্যাল ইম্প্যাক্টের।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে একটা ব্যাপার খুব স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু গান গাইতেন না, জীবনের প্রশ্নগুলোকেও সুরে বেঁধে দিতেন। আর কতকাল আমি রবদি সাহারা, এই লাইনটি আমার আপনার এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়, যেন নিজের মনের প্রশ্নই ফিরে আসে গানের সুরে। তাই এবার চলুন কিছু উত্তরহীন প্রশ্ন নিয়ে তাকাই নীল ধ্রুবতারার দিকে, আর তারপর খুঁজে নিই হারানোর মাঝেও বেঁচে থাকার সাহস। ছোট্ট নীড়েও ভালোবাসা ও সম্ভাবনার বড় আকাশ কীভাবে খুঁজে পাওয়া যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা গানের আকাশে ইতিহাসে কিছু জুটি আছে যাদের একে অপরকে ছাড়া কল্পনাই করা যায় না। যেমন উত্তম সুচিত্রা, তেমনই সঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ। শোনা যায় নচিকেতা ঘোষ যখন কোনো সুর তৈরি করতেন, তার মাথায় প্রায়শই ভেসে উঠত একটাই কণ্ঠ, হেমন্তের কণ্ঠ। কারণ তিনি জানতেন এই গলায় শব্দের চেয়েও বেশি কিছু আছে, অনুভূতির ওজন। একটা নদীর মতোই ছিল তার কণ্ঠ, কখনো শান্ত, কখনো গভীর, কখনো আবার জানা অজানা কোনো তীরের খোঁজে চলে চলা অবিরাম এক জলপথ। নদী এখানে যেন সময়ের প্রতীক, যে বয়ে চলে নিজের গতিতে আর মানুষ দাঁড়িয়ে থাকে উত্তরের খোঁজে। তাহলে চলুন বেরিয়ে পড়ি, পাল তুলে ভেসে পড়ি, কখনো নদীর কাছে কিছু প্রশ্ন রাখি আর আমাদের হৃদয়ের গোপন ব্যথার মুখোমুখি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধাই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

হেমন্ত মুখোপাধ্যায়কে শিল্পী হিসেবেই আমরা সবাই চিনি, কিন্তু বাড়ির মানুষদের কাছে তিনি কেমন ছিলেন জানেন? কথিত আছে, যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। বিশেষ করে তার মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছিল এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। মঞ্চে কিংবা স্টুডিওতে তিনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাড়িতে ছিলেন একেবারেই রানুর বাবা, একজন সাদামাটা সাধারণ নিরহংকার বাবা। আর সেই মমতা স্পর্শই যেন ধরা পড়ে সেই সব গানে, যখন দেখতে পাওয়া যায় এক মেঘলা দিনে একলা হয়ে মেয়ে বসে আছে, এক্সপেক্ট করছে তার বাবার প্রেজেন্স, আর দূর থেকে এক স্নেহভরা কণ্ঠের ডাক সে যেন শুনতে পায়। বাবা তাকে বলছে, আয় খুকু আয়।

বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির যেমন কথা অবিচ্ছেদ্য, তেমনই তাদের আবেগের আবহকে আরও গভীর করে তুলেছিল আরেকটি নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তম কুমারের লিপে যার সবচেয়ে বেশি গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়। পর্দায় উত্তম কুমারের লিপি আমরা বারবার তাকে শুনেছি, কিন্তু সুচিত্রা সেনের অভিনীত একাধিক ছবির আবেগঘন মুহূর্তেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এক অনন্য মাত্রা করে দিয়েছে। সুচিত্রা সেন ছিলেন খুবই বেছে বেছে কাজ করা মানুষ, খুঁতখুঁতে। তার চলচ্চিত্রের আবেগময় পরিবেশ তৈরির জন্য সঙ্গীতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই হেমন্তবাবুর কণ্ঠ আর সুচিত্রা সেনের পর্দার উপস্থিতি মিলেমিশে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক ম্যাজিক। এই গান শুনতে শুনতে যেন আমাদের মনও থমকে দাঁড়ায়, আর কিছু নাবালা অনুভূতিগুলো মকমলি কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে মনের কুঠরিতে দীপ জ্বেলে যায়। ব্যাস, অমরত্বের জন্য আর কি কিছু লাগে?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমরা শুনছিলাম বাঘিনী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে ও কোকিলা তোরে শুধাই রে। আর কোকিলাকে শুধাইতে শুধাইতে আবারও ফিরলাম আমি আড্ডা জাংশনের শুভায়ন। আর হ্যাঁ, আপনারও শুধি, রেডিও বাংলার আড্ডা জাংশন যখন চলছে, যদি এই সময় কোনো ফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য কোনো নোটিফিকেশান এসে হাজির হয়, তাহলে তারে বলে দিও সে যেন আসে না আমার আর আপনার মাঝে। কারণ এই মুহূর্তে আমরা এক অদ্ভুত জগতে রয়েছি। কোন জগতের কথা বলছি বলুন তো? না না, কর্মের জগতের কথা বলিনি, কাজ, অফিস, নোটিফিকেশান, এর বাইরেও একটা জগৎ আছে বন্ধু। এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেই জানো না। আরে আরে আরে, রাগ করবেন না, কিন্তু আমি তো জাস্ট গানে লিরিক্সই আওড়াচ্ছিলাম। আর রাগের কথা যখন উঠল, তখন একটা কথা বলতেই হয়, কখনো কখনো রাগও কিন্তু বেশ মিষ্টি লাগে। আর সেই মিষ্টি অভিমান আর নস্টালজিয়ার সঙ্গেই এবার শুনবো পরপর তিনি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

দুই ভাই ছবির গান শুনতে শুনতে ফিরলাম আবারও আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন। তবে খালি হাতে নয়, ফিরলাম দুই ভাইয়ের গল্প নিয়ে। তবে এই দুই ভাই কারা? হেমন্তবাবু আর সলিল চৌধুরী। তাদের বন্ধুত্ব আর সৃষ্টিশীল সম্পর্কের মধ্যে যে এক অদ্ভুত কিংবদন্তি অধ্যায় জড়িয়ে রয়েছে তা আজকে বলবো। জানেন কি, গণনাট্য সংঘ অর্থাৎ আইপিটি এর দিনগুলো থেকেই তাদের পরিচয়। একদিকে সলিল চৌধুরীর কলম, আর সুরে রয়েছে সমাজ, সংগ্রাম আর মানুষের কথা, রানারের কষ্টের কথা, যন্ত্রণার কথা। আর অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রয়েছে একদিকে বিরহ, যন্ত্রণা, আবার মধুময় আবেগ। ওনার যন্ত্রণার গান শুনলেও কেন জানি না কষ্ট হতো না। এটা শুধু আমার কথা নয়, লক্ষ লক্ষ শ্রোতার কথা। আজ আপনাদের কাছেও একটা ছোট্ট প্রশ্ন, জীবনের কোনো এক প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যেতেন সেটা কি হতো? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে কোনো এক ঝড়ের কাছে, অথবা সেই উত্তর চিঠি হয়ে পৌঁছে যাচ্ছে কোনো এক রানারের পিঠে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাকরকরা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবরকে রাখে

বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে কি, দর্শকরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে অনেকেই ভাবতেন উত্তম কুমার নিজেই হয়তো গানগুলি গেয়েছেন। পর্দায় উত্তম কুমারের হাসি, চোখের ভাষা আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের মখমলি কণ্ঠ, এই জুটি যেন ছিল একেবারে আনবিটেন। তাই তো সূর্য ডোবার পালা আসলেও বাউল বাতাস জানে চলচ্চিত্রের সোনালি আকাশে ঝড় উঠেছে। আর সেই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু সুন্দর, এসো না সবাই হাত মিলিয়ে সাক্ষী হই কোনো এক কাজল নয়না হরিণী।

হেমন্ত মুখোপাধ্যায়ের কর্মনিষ্ঠা নিয়ে সঙ্গীত মহলে একটা বিখ্যাত গল্প প্রচলিত আছে। শোনা যায় একবার কয়েকজন সঙ্গীত পরিচালক, যাদের মধ্যে নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়, ঠিক করেছিলেন পরদিন সকালে গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আগে হেমন্তবাবুকে চোখে চোখে রাখবেন, গোটা রাত যেন তিনি বিশ্রাম নেন, আর কোথাও যেন উনি কোনোভাবে পরিশ্রম না করেন, কারণ পরের দিন সকালে ওনাদের ফ্রেশ ভয়েস চাই। সবাই ঠিক করলেন ওনারা এক ঘরে ঘুমাবেন। ঘুম তো হলো, সকালে উঠে তাঁরা দেখলেন হেমন্তবাবু একেবারে তৈরি, পরিপাটি পোশাক, মুখে সেই চিরন্তন চিরচেনা প্রশান্তির হাসি, এমনকি তার বিছানাটাও যেন ছোঁয়াই হয়নি। সবাই তো অবাক, রেকর্ডিংয়ে গেলেন, রেকর্ডিং তো দুর্দান্ত হলো। তারপর হেমন্তবাবুই রহস্যের সমাধান করেছিলেন, হাটে হাড়িটা নিজেই ভেঙেছিলেন। উনি বললেন সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি চুপচাপ বেরিয়ে রাত ভোর ফাংশন করে তারপর ভোরবেলার আগে ফিরে আসেন, কিন্তু এতটুকু বুঝতে দিলেন না, ক্লান্তি যেন তাকে স্পর্শই করতে পারেনি। মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন রেকর্ডিং স্টুডিওতে, সকলেই ভাবল এই যেন তার দিনের শুরু, এত ফ্রেশ ভয়েস। আর সে অক্লান্ত শিল্পীর কণ্ঠেই আজ আমরা শুনব পরপর দুটি অনন্য সৃষ্টি। একটিতে রয়েছে আত্মসমর্পণের শান্ত স্বীকারোক্তি, অন্যটিতে শিল্পীর অন্তরের কথা।

দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে আজকের আড্ডা জাংশনের আসর থেকে আমার শুভায়নের বিরতি নেওয়ার পালা এসে গিয়েছে। কিন্তু বলুন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার গান, সেই সৃষ্টি থেকে কখনো সত্যি বিদায় নেওয়া যায়? সূর্য ডোবে, অনুষ্ঠান শেষ হয়, রেডিওর মাইক্রোফোন নিঃশব্দ হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাজতে থাকে সেই একটা মনের কথা। আপনি হয়তো মনে মনে গাইছেন, বেকারার করকে হামে ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। লট তো হাম আয়েঙ্গে, ফিরবো আগামী সপ্তাহে আরও বেশি গান নিয়ে, গল্প নিয়ে, রঙের ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে। কারণ আপনার সঙ্গে এই সুরের বন্ধন, এই আড্ডায় পথ চলা, এই আমার এক অজানা শপথ। তাহলে ওই কথাই রইল, আজকের মতন আড্ডা জাংশনের আসর থেকে আমি শুভায়ন বিদায় নিচ্ছি। রেখে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরন্তন কণ্ঠ, যা সময়ের সীমানা পেরিয়েও আমাদের আকাশকে সোনা সোনা রঙে রাঙিয়ে চলে আজও প্রতি

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: সম্রাজ্ঞী বলতেই কয়েকটি মুখ, কয়েকটি ছবি, কয়েকটি নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ক্লিওপেট্রা, যেমন ধরুন ভিক্টোরিয়া, যেমন ধরুন কুইন এলিজাবেথ, যারা কিনা নিজেদের যোগ্যতায় একটি সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজন সাম্রাজ্ঞীর কথা, যিনি নিজের বাহুবলে কিন্তু কোনো সাম্রাজ্য তৈরি করেননি। তিনিও সাম্রাজ্য তৈরি করেছেন, কিন্তু তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। তিনি সুর সাম্রাজ্ঞী। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।
1: গাছের পাতা

0: বাটে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

লতা মঙ্গেশকরের জন্মই কিন্তু হয়েছিল পারফর্মারদের ফ্যামিলিতে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তার অনেক ছাত্র ছাত্রী ছিল। তো ছোটবেলার একটা গল্প লতা মঙ্গেশকর বলেছিলেন, সেটা হচ্ছে যে একবার তার বাবা সঙ্গীত শিক্ষক দীনানাথ মঙ্গেশকর, তিনি নিজের কোনো এক ছাত্রকে একটি রাগ গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকর তখন খুবই ছোট, সেই সময় কিন্তু খেলতে খেলতেই লতা মঙ্গেশকর সেই ছাত্রের রাগের একটি ভুল শুধরে দিয়েছিলেন এবং সেটি তার বাবা দেখার পরে তাকে সিরিয়াসলি গান শেখাতে শুরু করে দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের মধ্যে এই সুর সাম্রাজ্ঞী হওয়ার প্রতিভা লুকিয়ে রয়েছে এবং তিনি বিন্দুমাত্র ভুল করেননি। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে লতা মঙ্গেশকরের জন্মদিনে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ওনার জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই একটি স্বল্প জানা কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরকম অনেক ঘটনা আপনি দেখতে পারবেন যে প্রথম প্রথম ব্যাপারটা পুরোপুরি ফেল হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেটাই সাফল্যের শিখরে উঠে যায়। এমনকি বহু গুণী বহু অত্যন্ত বিখ্যাত মানুষের প্রথম কাজটি সম্পূর্ণ হয়নি, এরকম বহু নজির আছে। তার মধ্যে অন্যতম একটি নজির হল লতা মঙ্গেশকরের। ওনার জীবনে প্রথম যে ফিল্মে প্লেব্যাকটি তিনি করেছিলেন সেটি কিন্তু ফিল্ম থেকে বাদ চলে গিয়েছিল। ভাবা যায়, সেই ফিল্মটির নাম ছিল কিতি হাসাল। সেই ফিল্ম মারাঠি ভাষায় রচিত হয়েছিল এবং 1942 খ্রিস্টাব্দে সেই ফিল্মটি রিলিজ করে, কিন্তু মূল ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গানটি বাদ চলে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।